সুপ্রভাত অনুষ্ঠানটি শুনিলে। অনুষ্ঠানটি আগবঢ়ালে প্রশান্ত গোস্বামীয়ে। আকাশবাণী নগাঁও, এতিয়া আরম্ভ করেছো মূর্ছনা। অনুষ্ঠানৰ আৰম্ভণিতে শুনক উষা মংগেশকাৰৰ কণ্ঠত অপৰূপা বুলছবিৰ এটি গীত।

শ্রোতাসকলে মূর্ছনা অনুষ্ঠানটি শুনে আছে আকাশবাণী নগাঁও কেন্দ্রের পৰা। অনুষ্ঠানত এইবার শুনক অনুরাধা আৰু মহেন্দ্র কাপুরের কণ্ঠত মেঘ বুলছবির এটি গীত।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর আজই ফোন করক 9957568450-ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: গীতিমালিকা অনুষ্ঠানের শেষত শুনাইছো প্রণতি খাউণ্ডৰ কণ্ঠৰ এটি গীত। গীতৰ কথা বিবি দেৱী বৰবৰুৱাৰ, প্ৰযোজনা মোহনলাল ব্ৰহ্মৰ।

0: জিলার রেহরুখ। নমস্কার, জিলার রেহরূপত আজি আমি লৈ আহিছো শিবসাগর জিলার রেহরূপ। আমার সতি আছে শিবসাগর জিলার আমার সংবাদদাতা মুজাহিদ আলী। গছ ভাল পোৱা শিবসাগরের এজন মানুহ পঙ্কজ আগরওয়ালা। সেউজ অসম গঢ়ার সংকল্পরে পঙ্কজে নীরবে চলাই গৈছে সংগ্রাম। এই বিষয়ে শুনক আমার সংবাদদাতার পৰা।
1: সেউজ অসম গঢ়ার লক্ষ্যে বিগত 14 বছরে নীরবে আর নিষ্ঠারে বৃক্ষরোপণ করা এজন ব্যক্তি, শিবসাগর নগরের বিজি রোডের নিবাসী পঙ্কজ আগরওয়ালা। পেশাত এজন কাপড় ব্যবসায়ী হলেও প্রকৃতি সংরক্ষণক জীবনের এক গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসাবে লই এই কাম করে আহিছে। শিবসাগর নগরের বিভিন্ন পথর কাষত এই প্রকৃতিপ্রেমী যুবকজনে হাজার হাজার গছ রোপণ করার গছবর নিজের পরিয়ালের সদস্যর দরেই যত্নরে প্রতিপালন করে আহিছে। কেবল গছ রোয়াতেই সীমাবদ্ধ নাথাকি প্রতিজোপা গছর সুরক্ষার বাবে ঘেরা দিয়ার আরম্ভ করে নিয়মিয়া যত্ন লওয়ার কামও নিজেই সম্পন্ন করে। উল্লেখযোগ্য যে বিগত 3টা বছর ধরে এই সেউজিয়া অভিযানত সৈনিকর দরে সহযোগিতা আগবহা আহিছে পুত্র শিবম আগরওয়ালে। পিতৃপুত্রের এই বিশেষ আর উল্লেখযোগ্য পদক্ষেপর শিবসাগর নগরের প্রতিটি পথর কাষত শেহতীয়াকৈ বহুতো নতুন বৃক্ষয় প্রাণ পাইছে। কোনো ধরনের স্বীকৃতি বা লাভর আশা নকরাকৈ কেবল পৃথিবীক অধিক সেউজিয়া আর বাসোপযোগ্য করে তোলার মহান উদ্দেশ্য সন্মুখত রাখি পঙ্কজ আগরওয়ালে নিজের উপার্জনের ধন ব্যয় করে এই কাম অব্যাহত রাখিছে। রোদ বরষুণ বা অন্য কোনো প্রতিকূলতা গুরুত্ব নিদি এক যুগর অধিক সময় ধরে চলাই অহা এই প্রচেষ্টায় সমাজের আজি এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে পড়ছে।
0: বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে শিবসাগর অনুষ্ঠিত করা হয় সাইকেল রেলির। পরিবেশ অনুকূল দৈনন্দিন যাতায়াতের মাধ্যমরূপে সাইকেলক পুনের জনপ্রিয় করার উদ্দেশ্যে এই রেলিত জেলাখনের ভিন্ন প্রান্তর শতাধিক লোকে অংশগ্রহণ করে। এই বিষয়ে শুনক আমার সংবাদদাতা মুজাহিদ আলীর পৰা।
1: শিবসাগর সাইক্লিং কমিউনিটির উদ্যোগত আর শিবসাগর জেলা প্রশাসনের সক্রিয় সহযোগত 7 জুনত শিবসাগর বিশ্ব সাইকেল দিবস 2026 উদযাপনের অংশরূপে এটি সাইকেল রেলি অনুষ্ঠিত করা হয়। পুয়া 6:30 বজাত শিবসাগর নগরের বরপুখুরী পাড়ের এই রেলি শুভারম্ভ করা হয়। ভারত সরকারের ফিট ইন্ডিয়া মুভমেন্টের অংশরূপে আয়োজিত এই কার্যসূচী শিবসাগরের অতিরিক্ত আরক্ষী অধীক্ষক মইদুল ইসলাম, জিলা কৃষি বিষয়া সঞ্জয় উপাধ্যায়কে ধরে বহু সংখ্যক সাইকেল আরোহী, ক্রীড়াপ্রেমী আর সচেতন নাগরিকে অংশগ্রহণ করে। সাইকেল চলাক এক ক্রিয়া, অবসরকালীন কার্যকলাপ আর পরিবেশ অনুকূল দৈনন্দিন যাতায়াতের মাধ্যম হিসাবে জনসাধারণের মাজত জনপ্রিয় করে তোলাই এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য আছিল। অংশগ্রহণকারী সকলে শিবসাগর নগরের জয়সাগর হয়ে পুনের শিবসাগর নগরলে ঘুরি আহে। প্রায় 17 কিলোমিটার দৈর্ঘ্যের এই যাত্রাপথত অংশগ্রহণকারী সকলে স্বাস্থ্য, ফিটনেস, পরিবেশ সংরক্ষণ আর সামূহিক অংশগ্রহণের বার্তা প্রচার করে। এনে কার্যসূচীয়ে সুস্থ জীবনশৈলী গড়ি তোলার পরিবেশ সুরক্ষার ক্ষেত্রও এক ইতিবাচক ভূমিকা পালন করব বলে আয়োজক সকলে আশা প্রকাশ করে।
0: ছাত্র ছাত্রীর বিদ্যালয় বেগর ওজন নির্ধারণ করেছে শিক্ষা বিভাগে। শিবসাগর শিক্ষা বিভাগের কঠোর নির্দেশনার পাছত জেলাখনত ছাত্র ছাত্রীর বেগর ওজন পরীক্ষা করে ওজন হ্রাস করার বিশেষ পদক্ষেপ লওয়া হয়েছে। এই বিষয়ে শুনকচুন আমার সংবাদদাতা মুজাহিদ আলীর পৰা।
1: ছাত্র ছাত্রীর উপর অধিক ওজনের বিদ্যালয় বেগর বোঝা হ্রাস করবলে শিবসাগর জেলা শিক্ষা বিভাগে এক নতুন নির্দেশনা জারি করেছে। রাজ্যের শিক্ষা বিভাগের অধিসূচনার ভিত্তিত জারি করা এই নির্দেশনা অনুসরি প্রথম দ্বিতীয় শ্রেণীর বেগর সর্বাধিক ওজন 1.5 কিলোগ্রাম, তৃতীয়র পর পঞ্চম শ্রেণীর 2.3 কিলোগ্রাম, ষষ্ঠ আর সপ্তম শ্রেণীর 7 কিলোগ্রাম, অষ্টম আর নবম শ্রেণীর 4.5 কিলোগ্রাম আর দশম শ্রেণীর সর্বাধিক 5 কিলোগ্রাম নির্ধারণ করা হয়েছে। সরকারি আর ব্যক্তিগত খণ্ডর সকলো বিদ্যালয়ত এর নির্দেশনা কঠোরভাবে প্রযোজ্য হব। নির্দেশনা অমান্য করা বিদ্যালয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হব বলে বিদ্যালয় সমূহের পরিদর্শক ডাক্তর সমীরণ বরাই জানিবলৈ দিছে।
0: শিবসাগর গোল্ড খাঁটি সরিয়হর তেল শিবসাগরত ব্যাপক রূপ জনপ্রিয় হয়েছে। থলুয়া কৃষকর এই নতুন মিঠাতেল কোম্পানিয়ে কঢ়িয়াই আনিছে আশার বতরা। এই সন্দর্ভত এতিয়া বিস্তৃতভাবে জানাব আমার শিবসাগরের সংবাদদাতা মুজাহিদ আলিয়ে।
1: শিবসাগর জেলাত সরিয়হ খেতি আর কৃষিভিত্তিক উদ্যোগক আগবহাই নিয়ার লক্ষ্যে এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে জেলাখনের দিহিংপরিয়া সরিয়হ প্রডিউসার কোম্পানিয়ে। জেলাখনের ডিমৌ দিহিংপাড় অঞ্চলের কৃষকসকলক সজাগ করার সরিয়হ খেতির প্রতি আগ্রহ বৃদ্ধি করবলে সংস্থাটে বিশেষভাবে কাম করে আহিছে।
0: জিলার এরূপ আজিলৈ ইমানত অন্ত পৰিল। কাইলৈ পুনৰ পুৱা 9:15 বজাত আন এখন জিলার এরূপর সহ আমি লগ পাম। নমস্কাৰ।

শ্রোতালয় প্রীতি সম্ভাষণ জানাই মই পম্পী হাজরিকায় আগবাইছো আপনার প্রিয় অনুষ্ঠান আময়। প্রিয় আময় সকল নিশ্চয় ভালে আছে। কালি আন্তর্জাতিক যোগ দিবস আসলে সমগ্র বিশ্বতে যোগ দিবস পালন করা হয়েছিল। সকলে নিশ্চয় যোগাসন করেছিল নহয়নে? কেবল যোগ দিবসের দিনাই যে যোগ করিব লাগে এনেকুৱা নহয়, সদায় করিব লাগে। কারণ যোগ করিলে আমার শরীর মন ভালে থাকে। যোগ কেবল ব্যায়াম নহয়, ই জীবনের এক লয়। উশাহর লগত শরীরের প্রতিটি ভাজ, মনের প্রতিটি চিন্তা লাহে লাহে

ক্যা দিল নে কহা এই বোলছবিখনের এটি গীত শুনোৱা হওক উদিত নারায়ণ আৰু অলকা ইয়াগনিকৰ কণ্ঠত।

এই আকাশবাণী নগাঁও নিবেদন করা হয়েছে চন্দ্রকান্ত উজা আর সঙ্গীসকলের কণ্ঠত উজা পালি।

0: কারণ চাওক আপনার পর আমি এখানে জানি খুঁজো
1: যে
0: এই যে আমি স্বর্গমোচ্চ পাতল বলে আজ কব পারিছো এখানে কোরপর কেনকে জন্মিছিল সতর যে তমগুণ বলে যে কয় এই চিন্তা কোরপর কেনকে জন্মিছিল আর দেবতার দূতবিলাকে সাগর মন্থন কেউ করেছিল আর চাওক যিকয় আদ্যশক্তি মহামায়া হেমমন্ত রজার ঘর পার্বতী স্বরূপে কেউ জন্মগ্রহণ করলে আর চাওক মহাদেবে পুষ্প ধরি বনবা কেউ গেছিল আর এই বিষহরী জন্মটো কি হয়েছিল লমকমণি কয় হে বাপু এইবিল বড় মরমিয়াল কথা আর এইবিল কথার কারণে মানুষের পাপরপরা মুক্তি পায় তুমি যদি আগ্রহ করেছা তো আমি বুঝাই কো মো শুনা স্বর্গমূত্র বাতাল এইবিল আগতে আকই নাছিল।

0: তেতিয়া প্রভু করিলে কি তেওর বাসেদর পৰা মহমে জন্ম দিলে
1: জন্ম
0: দি সাক্ষাৎ যেতিয়া দেখি দেখিলে তেও নকুহক তেতিয়া তেও অর্ধ শরীর গুপ্তদান নখেরে বিচার করে ললা কেলি গলা উপভোগ করিলে তেতিয়া তেওর আমার প্রথম আমার জন্ম কিভাবে হয়ে পড়িল যে আমি যে আজি কব পারিছো যে স্বর্গমুক্ত পাতাল দিন রাতি এইবিলা কেনেকে হল চাকসুন আর মহামায়া যেটা চকু দুটা মুজি আছিল তেতিয়ার পর রাতির জন্ম হল আর মেলি চলার দিনের জন্ম হল আর সেই মহামায়ার পর তিনটা পুরুষের জন্ম হল সতরজতম রজগুণতে ব্রহ্মা শতগুণে বিষ্ণুতম গুণে মহাদেব এই তিনটা পুরুষের জন্ম হল আর এই তিনটাই তিনটা সংহারের ভাল ললে ব্রহ্মায় সৃজিব বিষ্ণু পালব আর মহাদেবে সংহারণ করব সনকে পুনর লমক একটা প্রশ্ন করলে গুরুদেব শুনাকছো